ফাইনাল পর্যায়ে পঞ্চিছে। ব্রাজিল প্রতিযোগিতার বাদ পড়েছে। পাঁচথর বিশ্বকপ বিজেতা এই দলক নরওয়ে রাউন্ড 16 পর্যায়ে ম্যাচে 2-1 গোলে পরাস্ত করেছে। এই পরাজয় ব্রাজিলর খ্যাতনামা ফুটবল খেলালে নিয়েমা জুনিয়র আন্তর্জাতিক ফুটবল অবসর ঘোষণা করেছেন। ভারত ইংল্যান্ড মধ্যে পুরুষ টি-20 আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ আজ নটিংহামঠারে ট্রেন্ট ব্রিজঠারে খেলাযিব। চলিত পাঞ্চটিকিয়া সিরিজের এই তৃতীয় ম্যাচ ভারতীয় সময় রাতে 10টায় আরম্ভ হব। সিরিজের ইংল্যান্ড 1-0 আগুয়া রয়েছে। প্রথম ম্যাচটি বর্ষা যোগ বাতিল হয়েছে, দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ড ভারতকে 4 উইকেটে পরাস্ত করেছিল। গুজরাট, সৌরাষ্ট্র, কচ্ছ, মধ্য মহারাষ্ট্র এবং কর্ণাটক উপকূল অঞ্চলের আজ প্রবল অতিপ্রবল বর্ষা হওয়া নিয়ে ভারত পানিপাগ বিভাগ সতর্ক সূচনা জারি করেছে। আসন্তা 3-4 দিন মধ্যে ওড়িশা সমেত রাজস্থান, পশ্চিম উত্তরপ্রদেশ, উত্তর পূর্বাঞ্চল এবং কেরল, মাহে ঝাড়খণ্ড, জম্মু কাশ্মীর ও লদাখ অঞ্চলের বর্ষা হওয়া নিয়ে পানিপাগ বিভাগ অনুমান করেছে। মুখ্য সংবাদগুলি পুনে। ইন্দোনেশিয়া রাষ্ট্রপতিঙ্ক সহ আজ দ্বিপাক্ষিক বৈঠকে যোগদেবে প্রধানমন্ত্রী। প্রযুক্তিবিদ্যা আধারে দেশের সমবায় ইকোসিস্টম অধিক ব্যাপক হচ্ছে, কহিলেন স্বরাষ্ট্র সমবায় মন্ত্রী। ওমস্ক স্থিত রুশর সর্ববৃহত তৈল বিশোধনাগার উপরে ড্রোন মাধ্যমে আক্রমণ করেছে ইউক্রেন। ফিফা বিশ্বকপ ফুটবল প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল পর্যায়ে পৌঁছলে স্পেন এবং ইংল্যান্ড। এবং ওড়িশা সমেত দেশ কতক অঞ্চলের আসন্তা 4 দিন মধ্যে বর্ষা হওয়া নিয়ে আকলন করেছে ভারতীয় পানিপাগ বিভাগ। সংবাদ শেষ।

0: হ্যালো,
1: নমস্কার।
0: নমস্কার। কিছু কথা কিছু তো আমি আপনাকে স্বাগত করছু।
1: সম্রাট মুনা ভাই কটিলা কনক জগৎসিংপুর কে।
0: মুনা ভাই ভাল অ
1: সবলে বিন্দাসর আছে, আশা আছে মা শারদা আশীর্বাদ। আপনার বিন্দাস থাকে পোষে থাকে মা জল আপনার মন্দ ওড়ে রাখতে।
0: আজ্ঞা, এমনি মা শারদাঙ্ক আশীর্বাদ।

0: মাড় মারিছে তার বহুত সে সময়ের সে ডায়লগটা কান্দি কান্দি করে কইছে
1: আচ্ছা
0: মার নামা মো প্রতি এতে নিষ্ঠুর হনা ধর্ম করাতি সহিব না বিনা দোষরে মতে যেতবে মারিবা যাউছ ঠাকুর এর নিশ্চয় বিচার করবে মু যদি কায় মন বাক্যরে প্রতি সেবা করি সতী হইথিবি যে গোড়ে মতে গইছা মারিছ সেই গোড় তোর অচল হব পক্ষাঘাত ব্যাধিরে তোমার সর্বাঙ্গ অচল হব সতী নারী কেতে বিন্দু লুহ ঢালিছি এ লুহ সতী সীতার এ লুহ যাজ্ঞসেনীর যদি দুনিয়ারে ধর্ম থিব তাহলে দিনে নিয়া হয়ে জ্বলি উঠিব পড়ি পাউঁশ করিদেব তুম দম্ভ অহংকার পড়ি পাউঁশ করিদেব তুম দম্ভ অহংকার
1: বহুত বঢ়িয়া ক্ষমাসাগর ভাই আমাকে তো লাগিলা সত্যি যেমিতি আমি সেই দৃশ্যটি আমার আখি আগে দেখুছু
0: আজ্ঞা এই অভিনয় করে আজ্ঞা মুখ প্রশংসা পত্র পাইছে মুখ্যমন্ত্রী এইসবু কলাকার সহায়তা রাশি মধ্যে পাচ্ছে
1: বহুত বহুত শুভেচ্ছা আপনার এবে কুহন্তু কোন গীত শুনেবু আজি
0: আজি গীতটা দেই দেবে আজ্ঞা
1: হ্যাঁ
0: শুনেলি শুনেলি করাই গীতটা দেই দেবে
1: ঠিক আছে আমি এই গীতটি আপনার শুনে দেউছু
0: রহুছে ম্যাডাম
1: নমস্কার নমস্কার

0: আজি লঙ্কারে হলি পড়ি যাইছি, লঙ্কা পোড়া লঙ্কা পোড়া ভাবি হলে সান ছড়া
1: যেতে তরুণ বুড়া এম তো ভাবি
0: আলো মা ভৌণী মানে পূর্বর যে লঙ্কা পড়ি যাই সেই মাঙ্গড়া আসি বর্তমান প্রবেশ হলানি যেতে তরুণ বুড়া এম তো ভাবি তরুণ দেখি যুবক ভেন্ডিয়া গুড়ি ডিঙ্গি পড়লে বুড়া মানে বসি বিচার করছন্তি আরে ভাই পূর্বে পুর বিধ্বংসী এবে দেখা আসি
1: করব কুল কবাট একরে চাবি
0: এ মাঙ্গড় পূর্বরে লঙ্কা পড়ি যাই এ পুনি আসি দেখা দেলানি কর্বুর দেখি রাক্ষস কুল কবাট চাবিটা হাতে অছি বইলে ন নিয়ে শরণ
1: শরণ বলিয়া মাত্রে মারে দি গুণ
0: তাকে যে কহিব শরণ তাকে দুই গুণ মাড হচ্ছে
1: দুই গুণ মাড
0: কিন্তু অঙ্গদ বলি জানাহান্তি
1: না না
0: তাকে হনুমান বলি ভাবিছন্তি সেতেবেলে অঙ্গদ হনুকু মনে মনে প্রশংসা কলে
1: হে
0: হনু তুমি কি লঙ্কারে আজি ভয় দেখে দিছ সে ভয় আজি পর্যন্ত দহিনি
1: না না ধন্যবাদ।

0: আজি অঙ্গদ হনুকু মনে মনে প্রশংসা করুছন্তি,
1: প্রশংসা করুছন্তি,
0: হে হনু তোমার জীবন ধন্য, তোমার পিতামাতাঙ্কর জীবন ধন্য, তোমার প্রভুঙ্কর মহিমা ধন্য, তোমার পুয়টি জন্ম হই মরিগলে মধ্যে তা নাহিবা আছে, রহুথাই দহুথাই কৃতি কুসানু ভানু তম নিয়ে ছড়াই
1: ছড়াই ছত্তম তম কিরণ দেই,
0: সূর্য উদয় হলে অন্ধার যেমি ছাড়ি যায়, তুমি আজ অসুর মানক আগটা ছড়াই দিয়েছ, অঙ্গদ এটি কহি আজ রাবণ সিংহদ্বার যাই উপস্থিত হলে
1: ছিটা হয়ে গেলে,
0: সেতবে কবি কহুছন্তি কেমিতি দেখা যাচ্ছি
1: কিপরি
0: কহি সিংহ।

0: ষাটে দিনে প্রচুর ফল আসব, 45 দিনে স্টার্ট হব, 60-65 দিন হল ফল প্রচুর হব।
1: আচ্ছা, এবে যে আপনার যে টমাটো যে অমল হচ্ছে, অমল হেলা পরে আপনার কোটি সব বিক্রি ওটা করছেন?
0: আমার হোলসেল মার্কেট ব্রহ্মপুর পরিবা মার্কেট আছে, সেটি উঠছে।
1: পাখে শীতল ভণ্ডার তো ব্যবস্থা হয়েছে, আমার কাটরে অছি বোধ হয় হেলিকপ্টারে,
0: সেটি আমি পঠাই পারু। আমার সে ফ্যাসিলিটি আমার নাই, সেতি পরিমাণের নাই, সেটি গলে তাঙ্ক এরিয়া পাই তাঙ্কে কৌছন্তি। আম এরিয়া কাট ব্লক কুকুড়া হাঁডি ব্লক লগা হয়ে যাচ্ছে, তাঙ্কে যে ব্লকর সে ব্লক কৌছন্তি, আমি সে জায়গা পাউ সে সুবিধা।
1: আপনার ব্লকর চাষী মানুষ গেলে করুনাহান্তি?
0: সেটি নাই নাই নাই
1: করুনাহান্তি?
0: নাই নাই।
1: আচ্ছা, হলে টমাটোটা হেলা পরে প্রায় এবে অমল হেলানি টমাটো?
0: হ্যাঁ, এবে আরম্ভ
1: আরম্ভ হচ্ছে। এবে কেতরে যাচ্ছে প্রায়?
0: বর্তমান থিলা 220 থিলা, 10 কিলো
1: 10 কিলো 220
0: থিলা, বর্তমান কালিঠু এটা 200 রে আছে, 10 কিলো
1: 200
0: আমি রাত্র জগুছ, আউ এবে চাষ ছাড়া পাই মধ্যে আমি অলরেডি প্রস্তুত হয়ে চাল।
1: আচ্ছা, যে গাই গুড়াক যে বুলুচ্ছে আপনার গাঁ কি গাঁ পাখাপাখি তো গাই বুলছে না, পদার আসলে
0: পাখাপাখি গাঁ গাই
1: গাঁর কেবে আপনার কি আপনার গাঁ কমিটি অছি,
0: গাঁ
1: সরপঞ্চ অছন্তি মানুকু জনেছন্তি কি?
0: হ্যাঁ স্যার, গাঁ কমিটি সরপঞ্চ প্লাস তহসিলদার কুকুড়া ব্লক র মধ্য বিডিও কু আমর এগ্রিকালচার ডিপার্টমেন্ট র এও কু কলেক্টর অফিস র মধ্য যাই গোটে আবেদন মধ্য করিছু
1: করিছন্তি,
0: কোনসি সদর থানারে মধ্যে আমি তাকে লিখিত আকারে জনাইছু।
1: আচ্ছা, আউ গোটে জিনিস, ক্যাপসিকম বি অমল হচ্ছে?
0: আজ্ঞা আজ্ঞা আজ্ঞা।
1: ক্যাপসিকম কেবে আপন লগাইছিলে গছ? ক্যাপসিকম চাষ করছিলে?
0: করছিলে।
1: ক্যাপসিকমটা কেমন চাষ করা যাবে
0: স্যার? এই টমার তলি পকাইলা পরে পকা যাব, ইয়ে 17 দিন তলি হয়ে সে 32 দিনে 35 দিন লাগে তলিটা, মরচ তলিটা টিকে আমার লঙ্কা ক্যাপসিকমর সে টিকে লেটরে বহে, ইয়ে আমার টমাটোটা শীঘ্র বহি যায়, তলি যাতে ছোট ছোট হয়েছিল 17 দিন-21 দিন ভিতরে পৌঁছাই পারলে উত্তম ফল আসবে, সেইটু তুমি লেট করে নেলে প্রোডাকশন কমে যাব।
1: আচ্ছা, হলে কাই ক্যাপসিকম চাষ করুন না, অসুবিধা কোন?
0: ক্যাপসিকম চাষ স্যার আমার কেবল সিজনরে সেটা চালুছে, সে আনসিজন হোনি, তারপরে আনসিজন রেট হচ্ছে ফলুনি, রোগ বেশি হচ্ছে,
1: রোগ হচ্ছে। ব্রোকলি গোটে ফল বি আছে, আপনি জানেন ব্রোকলি? ব্রোকলি কেবে চাষ করছেন?
0: না না স্যার, আমার মার্কেটিং হো নাই হলে আমি সে করু,
1: মার্কেটিং কাই বাহার তো বহুত ডিমান্ড রয়েছে, আপনি কেবে চেষ্টা করছেন কি?
0: না না করি
1: না। গাঁগলি আপনি গাঁরে কি চাষ করছেন?
0: না না না, আমি গাঁরে রই নি। আরো
1: ব্রোকলি কেবে চাষ কি অঞ্চলরে, আপনার অঞ্চলরে কি চাষ হই করনাতে? আউ কোন পনিপরিবা করছেন আপনি?
0: বাইগণ হচ্ছে স্যার।
1: বাইগণটা কেমতি করছেন আপনি?
0: বাইগণ সেই চারা পরে গছ গছ দেড় ফুট।